আন্দ্রেও বলে ড্যান আন্দ্রেও আদা মামিলা চিহনি Assalamualaikum. Kang Den hoyong laguna kasih tah sampai. Kenapa tidak?